শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 3 জুন বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চাংমি এগিয়ে আসার ফলে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিয়োশু, শিকোকু, কিনকি এবং তোকাই অঞ্চলে ভারী বৃষ্টির মেঘের বলয় সৃষ্টি হতে পারে। কর্মকর্তারা ভূমিধস এবং নদী তীরবর্তী ও নিচু এলাকাসমূহ প্লাবিত হওয়ার আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কিয়োশু এবং শিকোকু অঞ্চলের উপর দিয়ে সৃষ্টি হওয়া মেঘমালা বিচ্ছিন্নভাবে বয়ে চলেছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চাংমি শিকোকু এবং হোনশুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকার কাছাকাছি বুধবার নাগাদ আসবে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের ক্রমবর্ধমান লড়াই যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই পরিস্থিতির কারণে তেহরানের আলোচকরা মদ

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার আগে তারা লেবাননে যুদ্ধবিরতির দাবি অব্যাহত রেখেছেন। ইরানের তাসনিম বার্তা সংস্থা সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা তাদের ভাষায় লেবানন ও গাজায় ইসরায়েলের আগ্রাসী ও নৃশংস অভিযান অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে। ইরানি কর্মকর্তারা লেবাননের দখলকৃত এলাকা থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এতে আরও বলা হয়েছে যে দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহ পরস্পরের প্রতি হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার জন্য ইরান সমর্থিত শিয়া মুসলিম এই গোষ্ঠীকে দায়ী করে আসছেন। তিনি সোমবার বৈরুতের কাছে নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা দক্ষিণ লেবাননের স্থলভাগে আমাদের অভিযান কার্যক্রম আরও জোরদার করছি এবং হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো নির্মূল করছি। হিজবুল্লাহ এখন পলাতক, আমরা নিরাপত্তা পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধবিরতির একটি স্পষ্ট এবং নির্লজ্জ লঙ্ঘন। চলমান তেল সংকটের কারণে জাপানের কিছু জনপ্রিয় খাবারকে সাময়িকভাবে নতুন রূপ দিতে হচ্ছে। অতি পরিচিত আলুর চিপস এবং ক্র্যাকার এখন সাদা কালো মোড়কে পাওয়া যাচ্ছে। জাপানের অন্যতম প্রধান খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যালবি জানিয়েছে, কালিতে ব্যবহৃত একটি পেট্রোলিয়াম পণ্যের ঘাটতির কারণে তারা 14টি পণ্যে এই পরিবর্তন এনেছে। চিংড়ির স্বাদের জনপ্রিয় স্ন্যাক কাপ্পা এবিসেন সোমবার টোকিওর একটি সুপার মার্কেটে সাদা কালো প্যাকেজিং রূপে আত্মপ্রকাশ করেছে। উল্লেখ্য, এই প্যাকেজিংয়ে এখন আর স্ন্যাকটির নিজস্ব ছবি নেই, এতে শুধু পণ্যের নাম এবং একটি চিংড়ির ছবি রয়েছে। প্যাকেজটিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই পরিবর্তনের উদ্দেশ্য হল পেট্রোলিয়াম সংরক্ষণ। অন্যান্য খাদ্য প্রস্তুতকারীদেরও একই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। কাগোমে তাদের কেচাপ পণ্যের প্যাকেজিংয়ে টমেটোর সংখ্যা কমিয়ে নকশা পরিবর্তন করেছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়েচি সানায়ে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সোমবার টেলিফোনে কথা বলেছেন। এই ফোনালাপে তাকায়েচি তেহরানকে ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তাকায়েচি বলেন যে তিনি আবারও জাপানের এই অবস্থানের সাথে একমত যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি জোরালোভাবে আহ্বান জানিয়েছেন জাপান ও এশীয় দেশগুলো সহ সকল দেশের জাহাজ যেন যত দ্রুত সম্ভব অবাধে ও নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারে। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে যে পেজিশকিয়ান তাকায়েচিকে বলেছেন, জাপানি জাহাজগুলো যেন হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে তারা প্রচেষ্টা চালাবেন। তিনি আরও বলেন যে ইরান সমুদ্রপথে চলাচল স্বাভাবিক করতে এবং কৌশলগত এই পথের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পদক্ষেপ নেবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে বেইজিংয়ে থাকা তাদের একজন সংবাদদাতাকে চীন সরকার দেশ থেকে বহিষ্কার করেছে। 29 মে প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস জানায়, চীনা কর্মকর্তারা এই সিদ্ধান্তটিকে গত ডিসেম্বর মাসে নিউ ইয়র্কে পত্রিকাটির আয়োজিত এক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করেছেন, যেখানে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। পত্রিকাটি জানাচ্ছে, বহিষ্কৃত সাংবাদিক ওই অনুষ্ঠান আয়োজনের সাথে জড়িত ছিলেন না এবং তাকে চীনে ফিরে গিয়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান তারা জানায়। এছাড়াও টাইমস একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে যে এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের রাষ্ট্রপরিচালিত শিনহুয়া নিউজ এজেন্সির এক কর্মীর ভিসা বাতিল করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান টাইমসের সমালোচনা করে অভিযোগ করেন যে

0: পত্রিকাটি তাইওয়ানের কর্তৃপক্ষকে তার ভাষায় বিচ্ছিন্নতাবাদী বক্তব্য প্রচারের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, সংবাদ পরিবেশন সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘনের দায়ে সরকার ওই সাংবাদিকের বসবাসের অনুমতিপত্র বাতিল করেছে। উত্তর পূর্ব জাপানের ফুকুশিমা শহরের একটি বাণিজ্যিক ও আবাসিক এলাকায় ভালুকের আক্রমণে 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশকে ঘটনাগুলো সম্পর্কে জানানো হয়। হামলাগুলো সাসাকিনো এলাকায় ঘটে। কর্তৃপক্ষগুলো জানাচ্ছে, একটি বন্য ভালুক একটি কোম্পানির প্রাঙ্গণে এবং নিকটবর্তী একটি আবাসিক এলাকায় লোকজনকে আক্রমণ করে। স্থানীয় দমকল বিভাগ জানাচ্ছে যে আহত 4 জনেরই জ্ঞান ছিল এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেআর ওউ মেইন লাইনের সাসাকিনো স্টেশনের কাছে এই হামলাগুলো ঘটে। পুলিশ জানাচ্ছে, গত সপ্তাহ থেকেই এই এলাকায় ভালুক দেখা যাচ্ছিল। প্রাণীটি এখনও ধরা না পড়ায় পুলিশ সতর্ক রয়েছে। তারা বাসিন্দাদের হামলাগুলো সংঘটিত হওয়া স্থানসমূহ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন।
1: প্যানেজকিও ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 4 জুন বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চাংমি চিবা জেলার দক্ষিণে জলসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। কান্তো এবং তোহোকু অঞ্চলের বাসিন্দাদের ভূমিধস, বন্যা এবং তীব্র গতির বাতাস নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি বুধবার টোকিওর কিছু অংশে ভারী বৃষ্টি ও ভূমিধসের জন্য 4th স্তরের জরুরি সতর্কতা জারি করেছিল। সেই সতর্কতাগুলো এখন তুলে নেওয়া হয়েছে। টোকিওর বেশ কয়েকটি নদীতেও বন্যার আশঙ্কায় 4th স্তরে জরুরি সতর্কতা জারি ছিল, সেগুলোও তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় চাংমির প্রভাবে কান্তো ও তোহোকু অঞ্চলে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 2025 সালে জাপানি নাগরিকদের পরিবারে জন্ম নেওয়া শিশুর সংখ্যা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের তুলনায় শিশু জন্মসংখ্যা 14,937 হ্রাস পেয়ে 6,71,236 দাঁড়ায়। টানা 10 বছর ধরে এই সংখ্যা ক্রমাগত হ্রাস পেয়ে আসছে এবং 1899 সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটা হচ্ছে সর্বনিম্ন। জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান 3 বছর আগে অনুমান করেছিল যে 2040-এর দশকে জাপানে জন্মহার কমে 6,70,000-এর কাছাকাছি নেমে আসবে এবং এখন প্রায় 15 বছর আগেই দেশটি সেই পর্যায়ে পৌঁছে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ

কর্মসূচি নিয়ে আলোচনায় সম্মত হতে পারেন। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা থমকে গেছে বলে মনে হচ্ছে। মঙ্গলবার সিনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আইন প্রণেতাদের রুবিও বলেন যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়াই এক নম্বর শর্ত। তিনি বলেন, জাহাজগুলো যাতে নিরাপদে ও অবাধে চলাচল করতে পারে তা নিশ্চিত করাই সামনে এগিয়ে যাওয়ার ভিত্তি। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে সমুদ্র পথটি পুনরায় খুলে দিলেই কেবল ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। রুবিও বলেছেন, যে কোনো নিষেধাজ্ঞা শিথিলকরণ শর্ত সাপেক্ষ, যার অর্থ হল যে কারণে প্রথমত নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল, অর্থাৎ তাদের পারমাণবিক কর্মসূচির কারণে, তার বিনিময়ে তা করতে হবে। ইরানের ফার্স্ট সংবাদ সংস্থা জানিয়েছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা অন্তত বেশ কয়েকদিনের জন্য বন্ধ রয়েছে। এই অচলাবস্থার পেছনে একটি সম্ভাব্য কারণ হল লেবানন ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা। লেবাননের কর্মকর্তারা ঘোষণা করেছেন যে ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা স্থগিত করতে সম্মত হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলি বাহিনী বৈরুতের উপকণ্ঠে তাদের হামলা বন্ধ করবে বলে তারা এক বিবৃতিতে জানান।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক প্রতিষ্ঠান বলছে, 2 নম্বর চুল্লি ভবনের একটি সংরক্ষণ জলাধারে রাখা জ্বালানি রডের মজুত সরিয়ে নেওয়া তারা শুরু করেছে। টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি টেপকো মঙ্গলবার দুপুরে এই প্রক্রিয়া শুরু করে। পারমাণবিক জ্বালানি নিরাপদে শীতল করতে না পারার ক্ষেত্রে সম্ভাব্য সমস্যার ঝুঁকি কমানোর জন্য টেপকো মজুত রড অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2011 সালের দুর্ঘটনার 15 বছর পরেও 2 নম্বর চুল্লি ভবনের একটি সংরক্ষণাগারে মোট 615টি মজুত এখনও রাখা আছে। সেগুলোর মধ্যে 587টি ব্যবহৃত এবং অন্যদিকে 28টি অব্যবহৃত। কর্মীরা মঙ্গলবার দূর নিয়ন্ত্রিত একটি বিশেষ ক্রেন ব্যবহার করে অব্যবহৃত মজুত সরিয়ে ধাতব আধারে তা রাখতে শুরু করেছেন। আরও উন্নত শীতলীকরণ ব্যবস্থা সম্পন্ন একটি পৃথক কেন্দ্রে ভবিষ্যতে এগুলো স্থানান্তর করা হবে। টেপকো আগামী 2 বছরের মধ্যে 615টি মজুতের সবগুলো পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। 2028 অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে এই প্রক্রিয়া শেষ করা হচ্ছে যার লক্ষ্য। ক্ষতিগ্রস্ত 4 নম্বর চুল্লি থেকে মজুত অপসারণের কাজ 2014 সালে শেষ করা হয় এবং ক্ষতিগ্রস্ত 3 নম্বর চুল্লি থেকে কাজ শেষ করা হয় 2021 সালে। তবে 1 নম্বর চুল্লির 392টি মজুত একটি সংরক্ষণ জলাধারে রয়ে গেছে। হাইড্রোজেন বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শেষ করার পর টেপকো সম্ভাব্য দ্রুততম সময়ে 2027 অর্থবর্ষের শুরুতে এগুলো সরিয়ে নেওয়া শুরুর পরিকল্পনা করছে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায় বলেছেন, রং ও পাতলা করে নেওয়া থিনার উৎপাদনের জন্য পেট্রোকেমিক্যাল উপকরণের সরবরাহ জাপান বাড়াবে। তিনি উল্লেখ করেন যে তেলের পাইকারি বিক্রেতারা উৎপাদকদের কাছে সরাসরি এসব পণ্য সরবরাহ করবে। সরকার মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি বৈঠকের আয়োজন করে। রং ও থিনারের সরবরাহে ভারসাম্যহীনতা এবং বিতরণগত প্রতিকূল অবস্থার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়। তাকাইচি বৈঠকে বলেছেন, তার সরকার টোলুইন ও জাইলিন সহ অন্যান্য উপকরণের সরবরাহ স্বাভাবিক চাহিদার চাইতে 1.8 গুণ পর্যন্ত বৃদ্ধি করে নিতে সক্ষম হবে। তিনি বলেন, তেলের পাইকারি বিক্রেতাদের কাছ থেকে রং ও থিনার প্রস্তুতকারকদের কাছে সরাসরি সরবরাহ উৎপাদন সামর্থ্য বাড়াতে সাহায্য করবে। তিনি বলেছেন, এসব পণ্য যেন সারা দেশের প্রতিটি ক্ষুদ্র নির্মাতাদের কাছে পৌঁছে যায় তা নিশ্চিত করতে তার সরকার কাজ করবে। তিনি আরো বলেন, নাফতা থেকে তৈরি পণ্যের পর্যাপ্ত সরবরাহ জাপান নিশ্চিত করছে। আগামী মার্চে শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের পরেও যে মজুত টিকে থাকবে। সরকার এর আগে বলেছিল যে চলতি বছরের পরেও সরবরাহ অব্যাহত থাকবে।

0: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
1: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কেমন আছেন শ্রোতা বন্ধু? সময় হলো এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষার আরেকটি আসরের। এতে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন আমরা একসঙ্গে জাপানি ভাষা শেখার আনন্দ উপভোগ করি।
0: আজ এই আসরের 14তম পাঠে আমরা শিখব কিভাবে ইচ্ছে বা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করা যায়।
1: আমাদের এ আসরের প্রধান চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম। এর আগে আমরা দেখেছি তাম জাপানে তার এক বন্ধুর কথা উল্লেখ করতে গিয়ে কিছুটা লজ্জা পেয়েছিল, যার সঙ্গে সে দেখা করতে আগ্রহী।
0: সেই বন্ধুর সঙ্গে তামের যে স্মৃতি রয়েছে সেটি নিয়েই আজকে সংলাপ। জাপানে আসার আগে তাম ভিয়েতনামের একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। একদিন জাপানের একটি সঙ্গীত বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাদের স্কুলে বাচ্চাদের জন্য পিয়ানো বাদন পরিবেশন করতে এলো। তার নাম ছিল ইউকি। তার পরিবেশনা শুনে তাম অত্যন্ত মুগ্ধ হয় এবং জাপানিতে লোকটির সাথে কথা বলার আগ্রহ তার মধ্যে তৈরি হয়।
1: এদের মধ্যে কি কথা হয়েছিল, চলুন তা আমরা শুনে নেই 14তম পাঠের কথোপকথনে।
2: こんにちは。私はタムです。
3: あ、僕ユウキです。タムさん、日本語ができるんですね。
2: 少しだけです。ラジオで勉強しました。
3: すごいですね。
2: 日本へ行ってみたいです。
3: ぜひ来てください。僕が案内しますよ。
0: বন্ধুরা, এবারে চলুন সংলাপের প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: ইউকির কাছে গিয়ে তাম বলল,
2: কোনিচিওয়া,
0: কেমন আছেন?
2: ওয়াতাশি ওয়া তামু দেসু,
0: আমি তাম।
1: ইউকি উত্তরে বলে,
3: আহ, বোকু ইউকি দেসু,
0: ও, আমি ইউকি।
3: তামসান, নিহোঙ্গো গা দেকিরুন দেসু নে,
0: তামসান, আপনি তো দেখছি ভালো জাপানি বলতে পারেন।
1: তাম বলে,
2: স্কোশি দাকে দেসু,
0: ও, তেমন কিছু নয়।
2: রাজিও দে বেনকিও শিমাশিতা,
0: আমি রেডিও শুনে শুনে জাপানি শিখেছি।
1: এটা শুনে ইউকি অবাক হয়ে বলে,
3: সুগোই দেসু নে,
0: বাহ, এ তো দারুণ ব্যাপার।
1: এবার তাম তার একটা লক্ষ্যের কথা জানালো,
2: নিহোন এ ইত্তে মিতাই দেসু,
0: কোনো একদিন আমি জাপানে যেতে চাই।
1: উত্তরে আনন্দের সঙ্গে ইউকি বলে,
3: জেশ কিতে কুদাসাই,
0: অবশ্যই আসবেন।
3: বোকু গা আন্নাই শিমাসু ইয়ো,
0: আমি আপনাকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাবো।
1: আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই বন্ধু যার সঙ্গে তাম দেখা করতে চায়। নাম তার ইউকি, একজন সঙ্গীত শিক্ষার্থী যার সঙ্গে ভিয়েতনামে তার দেখা হয়েছিল।
0: আবার কখনো তাদের দেখা হবে কি হবে না তাই ভাবছি। আমাদের আজকের পাঠের মূল বাক্য হচ্ছে, কোনো একদিন আমি জাপানে যেতে চাই। এই বাক্যটির গঠন শৈলী মনে রাখলে আপনি আপনার ইচ্ছে বা আকাঙ্ক্ষার কথা জাপানিতে বলতে পারবেন খুব সহজেই। এর অর্থটি এবারে বুঝে নেয়ার পালা।
4: নিহং
0: মানে হল জাপান, এর পরে আছে
4: এ,
0: এই পার্টিকেল দিয়ে গন্তব্য বোঝায়, ফলে আগের শব্দের সঙ্গে মিলে অর্থ হবে জাপানে, ঠিক বাংলার মতোই, তাই না?
4: ইত্তে মিতাই দেসু
0: মানে হল কখনো যেতে চাই বা গিয়ে দেখতে চাই। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। জাপানিতে আকাঙ্ক্ষা বা কামনা প্রকাশ করতে হলে ক্রিয়াপদের তে রূপের সঙ্গে জুড়ে দিন
4: মিতাই।
1: আচ্ছা, যদি যাওয়া অর্থাৎ ইকু ক্রিয়াপদের তে রূপ হয় ইত্তে, তাহলে আমি কখনো যেতে চাই বা আমি গিয়ে দেখতে চাই কথাটি জাপানিতে হবে ইত্তে মিতাই, তাই না দিদি?
0: ঠিক বলেছেন হিরকসান। তবে আজকের সংলাপে লক্ষ্য করুন, এই বাক্যের শেষে দেস পার্টিকেল জুড়ে দিয়ে বাক্যটিকে মার্জিত করা হয়েছে।
1: দিদি, আমার একটা প্রশ্ন আছে। আগে আমরা শিখেছিলাম ইকিতাই দেস মানে হল আমি যেতে চাই, তাহলে এ দুটি ক্রিয়াপদ তাই দেস এবং তে মিতাই দেস, এদের মধ্যে পার্থক্য কি?
0: আসলে আপনি আপনার আয়ত্তের মধ্যে যে কোনো কিছু করতে চাইলে বলতে পারেন
4: তাই দেস,
0: আর এদিকে আজকের শেখা
4: তে মিতাই দেস
0: রূপটি দিয়ে বোঝায় সুযোগ পেলে আপনি এমন কোনো কিছুর অভিজ্ঞতা নিতে চান যার কোনো পূর্ব অভিজ্ঞতা আপনার নেই এবং সে কাজটি ঠিক এ মুহূর্তে সম্ভব নাও হতে পারে।
1: তাহলে শ্রোতা বন্ধু এবার শুনে শুনে বলুন। বুঝতে পেরেছেন তো বন্ধুরা?
0: এবার এই নমুনা সংলাপগুলো মনোযোগ দিয়ে শুনুন, যেখানে কেউ একজন বলছে জাপানে সে কি করতে চায়।
5: নিহোনদে নানি গা শিতাই দেসু কা?
2: সো দেসু নে, সুমো ও মিতে মিতাই দেসু।
0: নমুনা সংলাপের অর্থটাও জেনে নেওয়া যাক।
5: নিহোনদে নানি গা শিতাই দেসু কা?
1: জাপানে আপনি কি করতে চান?
2: সো দেসু নে,
1: কি যে করতে চাই।
0: আসলে এই সো দেসু নে কথাটি বাক্যের শুরুতে ব্যবহার করলে তা বক্তাকে তার জবাব ঠিক করার সময়টুকু
2: দেয়।
1: সুযোগ পেলে আমি সুমো কুস্তি দেখতে চাই।
4: সুমো
0: হচ্ছে সুমো কুস্তি, আর
4: মিতে মিতাই
0: মানে হলো কখনো দেখতে চাই। এখানে দেখা অর্থাৎ
4: মিরু
0: ক্রিয়াটির তেরু ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে
4: মিতে,
0: আর এরপরে আছে
4: মিতাই।
1: বন্ধুরা এবারে আপনাদের পালা, প্রশ্নের পর উত্তরটি শুনে শুনে বলুন।
4: নিহোনদে নানি গা শিতাই দেসু কা? সো দেসু নে, সুমো ও মিতে মিতাই দেসু।
0: আজকের বোনাস বাক্য হিসেবে আমরা বেছে নিয়েছি তামের একটি বিনয়সূচক জবাবকে। তার জাপানি বলতে পারার দক্ষতায় মুগ্ধ হয়ে ইউকি যখন বলল, আপনি তো দেখছি ভালো জাপানি বলতে পারেন, তখন বিনয়ের সঙ্গে তাম ওই উত্তর দিয়েছিল, কথাটির অর্থ হল ও তেমন কিছু নয়, একেবারেই সামান্য। তবে এটি শুধু বিনয় প্রকাশে সাহায্য করে না, বরং এর ফলে অপর বক্তা আপনার সঙ্গে অপেক্ষাকৃত সহজ ও সরল ভাষায় জাপানি বলতে উদ্বুদ্ধ হন, যা আপনার জন্য সুবিধাজনক হয়ে ওঠে।
1: বন্ধুরা এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরও একবার আমরা শুনে নেব আজকের কথোপকথন।
2: こんにちは。私はタムです。あ、僕ユウキです。タムさん、日本語ができるんですね。少しだけです。ラジオで勉強しました。え、すごいですね。日本へ行ってみたいです。ぜひ来てください。僕が案内しますよ。
1: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে জাপানের সুমো কুস্তি নিয়ে, যার কথা আসরের গোড়াতে উল্লেখ করা হয়েছে।
0: সুমো কুস্তিকে জাপানের জাতীয় ক্রীড়া বলে মনে করা হয়ে থাকে। হিরোকসান, আপনি কি কখনো সুমো কুস্তি দেখেছেন?
1: হ্যাঁ দিদি, দেখেছি বটে, তবে তা শুধুই টিভিতে। বিশাল দেহি কুস্তিগিররা যেভাবে একে অপরকে ধাক্কা দিয়ে আক্রমণ করেন তা দেখলে অবাক হতে হয়।
0: হ্যাঁ, দুই প্রতিযোগীর মধ্যে যিনি প্রথমে তার প্রতিপক্ষকে মেঝেতে ফেলতে পারবেন অথবা রিংয়ের বাইরে পাঠাতে পারবেন, তিনিই হবেন বিজয়ী। প্রত্যেক বেজোড় মাসে বছরে মোট 6 বার গ্র্যান্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
1: আমি তো শুনেছি এই টুর্নামেন্ট দেখার জন্য টিকিট পাওয়া নাকি সহজ ব্যাপার নয়।
0: অবশ্য ম্যাচের টিকিট না পেলেও আপনি চাইলে কুস্তিগীরদের অনুশীলন দেখতে যেতে পারেন। তারা এক একজন গুরুর তত্ত্বাবধানে যেসব প্রশিক্ষণশালায় শিক্ষালাভ করেন সেগুলোকে বলা হয় হেয়া। নিজ নিজ হেয়ার গুরুর কাছে তারা প্রশিক্ষণ নেন। কোনো কোনো হেয়া ভক্তদের জন্য কুস্তিগীরদের প্রভাতকালীন অনুশীলন দেখার সুযোগ করে দেয়। বন্ধুরা, আশা করছি সহজে জাপানি ভাষার আজকের আসর আপনাদের ভালো লেগেছে।
1: তাহলে দেখা হবে আবার আগামী আসরে।